আকাশ পাতে শতত সমীর সঞ্চারবান শতত সমীর সঞ্চারবান শতত সমীর সঞ্চারবান জলধার পটল সংযোগে শতত সমীর

প্রতিজাত পঙ্কা হইবে দল পঙ্কা প্রতি অষ্টগন্ধা সে প্রতি ধর আনা প্রতি দুই কড়া বুঝ বুঝ সুশীল গন্ডা প্রতি ধরিয়া লইবে অষ্টতিল অষ্টতিল কড়া প্রতি দুই তিল শুভঙ্কর ভনে মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি যত লঙ্কা হইবে শুভঙ্কর ভনে গন্ডা প্রতি ধরিয়া লইবে অসতি মন অসতি কর শিশু আনন্দিত মনে তিল মন শুভঙ্কর ভনে যত মন কষা কর শিশু কর শিশু আনন্দিত মনে মন প্রতি যত মন প্রতি

0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যে। অপু দুর্গাকে আমার স্নেহ আশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
2: Yeah, I'm all right. I know how to kill him.

0: আমি তোমার চাচা মশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছে।
1: দিদি ঘুমোচ্ছে,
0: যাও তো বাবা।